নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমকু। কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার সুচিস্মিতা। শ্রোতা বন্ধু, আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমরে আলোচনার বিষয় রয়েছে সবুজ বন সুস্থ জীবন এবং পরে পরে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা।

0: সুন্দর।
1: শ্রোতা বন্ধু, স্বাস্থ্যকর পরিবেশ সুস্থ জীবনর মূল আধার। পরিবেশ স্বচ্ছ নির্মল রহিলে আমি বি স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করিপারিবা। সেথিপাই বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার আবশ্যকতা রহিছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, জীবন ধারণ পাই আবশ্যক হেউথিবা অম্লজান আমকু বৃক্ষরু হি মিলিথাই। বৃক্ষ অঙ্গারকাম্লকু শোষি অম্লজান প্রদান করিথাই, আউ সেথিপাই জীবন ধারণ সম্ভব হইথাই। বৃক্ষ কেবল অম্লজান প্রদান করেনি, বরং অম্লজান সহিত ফুল ফল জালিনি সহ ছাই মধ্য প্রদান করিথাই। বৃক্ষ পরিবেশকু শীতলতা প্রদান করিবা সহ বর্ষা করাইবারে এবং লোকঙ্কু জীবিকা নির্বাহ করিবারে মধ্যে সহায়ক হইথাই। সেথিপাই তো কহন্তি বৃক্ষ হি জীবন, তেণু বৃক্ষরোপণ জঙ্গল সৃষ্টি জঙ্গলর সুরক্ষা পাই যত্নবান হেবার আবশ্যকতা রহিছে। এহাকু দৃষ্টিরে রখি আলোচনার বিষয় রহিছে সবুজ বন সুস্থ জীবন। এ বিষয়ে আলোচনা করিবাকু আজি আম সহিত অছন্তি অবসরপ্রাপ্ত অধ্যক্ষা তথা সমাজসেবী গ্রেসি ডেভিড। আসন্তু তাঙ্ক সহিত আলোচনা করিবা। ম্যাডাম নমস্কার।
2: নমস্কার,
1: স্বাগত করছু আপনাকে স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমকু।
2: থ্যাংক ইউ।
1: তবে ম্যাডাম প্রথমে কহিবে পরিবেশ কহিলে আপন কোন বুঝন্তি?
2: পরিবেশ কহিলে আমার চারি পাখর যে এনভায়রনমেন্ট আছে, গছ হাওয়া মাটি পশু পক্ষী এগুলা সব যেটা আছে তাকে হি আমি পরিবেশ কহুছু। সে আমাকে সব জিনিস আমাকে প্রোভাইড করে এনভায়রনমেন্ট, সো তাকে প্রোটেক্ট করা এটা আমার রেসপন্সিবিলিটি কি আমি এনভায়রনমেন্ট কু একদম ঠিক রাখিবা।
1: তো ম্যাডাম আপনি যেমতি কহিলে ঘর চতুর্পার্শ্বরে যেমতি মাটি পানি পবন যাহা আছে আমি তাকে পরিবেশ কুচে, আর পরিবেশকে স্বচ্ছ রাখিবা হচ্ছে আমার দায়িত্ব।
2: ইয়েস।
1: তবে ম্যাডাম স্বাস্থ্যকর পরিবেশ আমি কেতে জরুরি আর কাহিকি এ বিষয়ে কিছু কইবে?
2: এটা আমি বহতি জরুরি, কাহিকি না বিনা ক্লিনলিনেস মানে নিটনেস হোক আমার সরাউন্ডিংরে যদি হরা ভরা গছগুড়া রহব ক্লিনলিনেস রহব এইটার আমার এনভায়রনমেন্ট বহতি ভালো রহব। এনভায়রনমেন্ট কু স্বচ্ছ রক্ষাপাই নিট রক্ষাপাই ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, কাহিকি আমি যদি সবু জনে জনে যদি বহতি জাগরুক হবা তাহলে আমার এনভায়রনমেন্টটা বহ ঠিক রহব। তো এটা নিহাতি জরুরি। আমার যেমতি ইট হেল্পস টু প্রিভেন্ট ডিজিজ অলসো,
1: আমার যে স্বাস্থ্য পাই
2: বি ভালো রহিবো।
1: ইয়েস, স্বাস্থ্য পাই আমার স্বাস্থ্যকর পরিবেশ স্বচ্ছতা বহুত আবশ্যক হইতে। তবে ম্যাডাম কহিবে বর্তমান সময়ের বৃক্ষরোপণের আবশ্যকতা কেতে রহিছে?
2: অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি বহুত বহুত জরুরি।

শ্রোতা বন্ধু, বর্তমান রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। এথিরে জানিবা মশাবাহিত রোগ প্রতিরোধ সম্পর্কে। বর্ষা আরম্ভ হওয়া পরে মশা বংশবৃদ্ধি পাইবা এবং ডেঙ্গু, জাপানি জ্বর এবং ম্যালেরিয়া ভলি রোগ ব্যাপিবার আশঙ্কা রয়েছে। এথিরু রক্ষা পাইবা পাই কতটি কথা প্রতি সাবধানতা অবলম্বন করন্তু। পানি জমি রহুথিবা জাগারু পানি নিষ্কাশন করন্তু ও প্রতি সপ্তাহরে অন্ততঃ থরে এসবু তদারখ করন্তু। ঘরে থিবা ফুলকুণ্ড, পানি ট্যাঙ্কি, কুলর, ফ্রিজ পছপটে থিবা ডিফ্রস্ট ওয়াটার চাম্বর আদিকু সাপ্তাহিক পরিষ্কার করন্তু। ঘর পাখরে থিবা ভঙ্গা ডবা, বোতল, পুরুণা বা ছিণ্ডা টায়ার, নড়িয়া সঢ়েই, কোড়ুয়া, ওলি, বাউঁশ গছর কটা যাইথিবা মূল অংশ আদি সবুকু নষ্ট করন্তু কিংবা দূরে দিয়ন্তু। ঘর পাখ পরিবেশ সফা রখন্তু। মশারি নিয়মিত ব্যবহার করন্তু। মশাঙ্ক প্রবেশ রোকিবাকু ঝরকারে সরুজালি লগাইলে ভল। পুরা শরীরকু ঘোড়াইলা ভলি পোশাক পিন্ধন্তু। আবশ্যক স্থলে সুরক্ষিত মশা নিবারক ব্যবহার করন্তু। জ্বর, কম্প, আঁঠু গণ্ঠি, আখি ও মাংসপেশীরে যন্ত্রণা হলে তুরন্ত নিকটস্থ ডাক্তারখানায় রক্ত পরীক্ষা করে চিকিৎসা করন্তু। শ্রোতা বন্ধু, এবে রয়েছে ডায়রিয়া সম্পর্কিত জানিবা কথা। ডায়রিয়ার লক্ষণ। ডায়রিয়া বা তরল ঝাড়া প্রতি সতর্ক ও সচেতন রুহন্তু। দিনকু তিনিথর বা তাঠারু অধিক পতলা ঝাড়া, দেহ হাত ঘোলা বিন্ধা, হালিয়া লাগিবা সহ জিভ ও ওঠ শুখিযিবা, অধিক শোষ লাগিবা ও পরিস্রা কম হেবা, এপরি ক্ষেত্রে তুরন্ত আশা কিংবা স্বাস্থ্যকর্মীকু সূচনা দেবা সহিত ওআরএস কিংবা ঘরে মিলুথিবা তোরাণি, পইড় পানি, চিনি লুণ সরবত আদি যথেষ্ট পরিমাণরে পিইবাকু দিয়ন্তু। ডায়রিয়ার প্রতিরোধ করন্তু। বাহারি ঝাড়া ন যাই কেবল পায়খানা ব্যবহার করন্তু।

শ্রোতা বন্ধু, বৃক্ষ রোপণ করা, সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করা, পরিবেশর যত্ন নেওয়া, পরিবেশকে সুরক্ষিত করে রাখা কেবল সরকার বা বন বিভাগ কিংবা জনক দ্বারা সম্ভব নুহে। এ হচ্ছে আমার দায়িত্ব। এথিপাই সমস্ত সহযোগর আবশ্যকতা রয়েছে। সামূহিক প্রয়াস, সামূহিক সহযোগ দ্বারা হি এহা সম্ভব হয়ে পারিব। তেণু আসন্তু সচেতন হওয়া, অধিকরু অধিক বৃক্ষ রোপণ করা ও এহার যত্ন নেওয়া এবং আম পরিবেশর সুরক্ষা করা। এই শ্রোতা বন্ধু আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম। আজির অধ্যায়টি কেমিতি লাগিলা সে সম্পর্কে মতামত লেখিবে নিশ্চয়। আমার ঠিকনা স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তেবে শ্রোতা বন্ধু আজিপাই এতিকিরে রহুছু, নমস্কার।

শ্রোতা বন্ধু উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নিক কণ্ঠর শুণুলে এই সুন্দর গীতটি কাহো না প্যার হে কথাচিত্রর টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু শুণুছেন হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত পরবর্তী গীতটি শুণবা দহেক কথাচিত্রর যেউথে কণ্ঠশিল্পী সাধনা সরগম এবং হরিহরণ গীত রচনা করেছেন মজরুহ সুলতানপুরী সঙ্গীত সংযোজনা করেছেন আদেশ শ্রীবাস্তব।

0: ଇତ୍ୟାଦି ସମସ୍ତ ପାର୍ଟି ଆଇଟମ ଆପଣମାନେ ସୁଲଭ ଓ ହୋଲସେଲ ଦରରେ ପାଇପାରିବେ। ଏଥିପାଇଁ ସିଧାସଳଖ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ ଦୁଷ୍ମତ ନାୟକକୁ 7657050160।
1: শ্রোতাবন্ধু শুণুচার হিন্দী কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা কেন্দ্র পরবর্তী গীতটি শুণবা কভি খুশি কভি গম কথাচিত্র যে কণ্ঠশিল্পী লতা মঙ্গেসকর। গীতরচনা করেছেন সমীর, সঙ্গীত সংযোজনা করেছেন যতীন ললিত।

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি শুনিবা আওয়ারা পাগল দিবানা কথাচিত্রর, যেথে কণ্ঠশিল্পী সোনু নিগম, অলকা ইয়াগ্নিক, শান, উদিত নারায়ণ, সারিকা কপুর এবং সুনিধি চৌহান। গীত রচনা করেছেন সমীর, সঙ্গীত সংযোজনা করেছেন অন্নু মল্লিক।

শ্রোতা বন্ধু, আপনার শুনছেন ভক্তি গীতর কার্যক্রম আরতি। কার্যক্রম শুনছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড রে 102.6 MHz যোগে। এথর আসন্ত শুণবা কণ্ঠশিল্পী সুভাষ দাসঙ্ক কণ্ঠরে বাবাজী চরণ স্বাইঙ্কর আউ এক রচনা।

কামে হেসি মোর কোটি সন্ধান চিপি দেল সন্ধান চিপি দেল সন্ধান চিপি দেল সন্ধান চিপি দেল সন্ধান চিপি দে।

শাশু শ্বশুর কে কিয়ে বা পচারে কলান ক্ষেতর ঠেল নণন্দ দিয়র বলুও ছে পর নণন্দ দিয়র বলুও ছে পর সুই সুই কাটু ছে বেল যে কিসি পলকে পড়ি ওদে কহেলে যায় বিগিড়ি যে কিসি পলকে পড়ি।

0: শ্রোতা বন্ধু, বন্যা পরবর্তী সফেই এক গুরুত্বপূর্ণ কার্য। বন্যা জল অপসারিত হওয়া পরে বিভিন্ন প্রকার সংক্রামক রোগ যেপরিকি হইজা, ঝাড়াবান্তি, ডেঙ্গু ব্যাপিবার আশঙ্কা বৃদ্ধি পাইথায়। এথিপাইঁ ক্লোরিন ও ব্লিচিং পাউডার ব্যবহার করা যায়। ঘরর চটাণ, কান্থ ও আসবাবপত্রকু সাবুন পানি ও ব্লিচিং পাউডার কিংবা ফিনাইল সাহায্যে ভালোভাবে বিশোধন করা যায়। ঘর চারিপাখে জমি রয়েছে পঙ্ক, কাদুয় ও নষ্ট হয়ে যাইতিবা খাদ্য পদার্থকু তুরন্ত সফা করে নিরাপদ স্থানরে পোতি দেবা উচিত। ঘর পাখরে কোনসি স্থানরে পানি জমিবাকু দিয়ন্তু নাহিঁ, কারণ এহা দ্বারা মশা বংশবৃদ্ধি করে থাকে। জমা পানিরে কিরাসিন কিংবা ব্লিচিং পাউডার পকান্তু। মনে রাখিবে সদাবেলে পানি ফুটাই পিয়ন্তু। বন্যা পরে নলকূপ কিংবা কূপ পানি দূষিত হয়ে থাকে, তেণু পানিকু অতি কমরে 10-15 মিনিট যায় ফুটাই থন্ডা করে পিয়ন্তু। সবুঠু বড় কথা হেউছি পানি বিশোধন পাই সরকারি স্বাস্থ্য কেন্দ্রর মিলুথিবা হালোজিন বটিকা ব্যবহার করন্তু। কূপ ও নলকূপ গুলিকরে ব্লিচিং পাউডার পকাই বিশোধন করিবা পরে হি সেথিরু পানি ব্যবহার করন্তু। এই সময়রে ব্যক্তিগত স্বচ্ছতা ও খাদ্য নিরাপত্তা প্রতি গুরুত্ব দিয়ন্তু। খাইবা পূর্বরু এবং শৌচালয় ব্যবহার পরে সাবুনরে ভালোভাবে হাত ধুয়ন্তু। বন্যা পানি সংস্পর্শে আসিথিবা কিংবা নষ্ট হইথিবা খাদ্য আদৌ খাঁন্তু নাহিঁ, সবুবেলে তাজা ও গরম খাদ্য গ্রহণ করন্তু। এই অবসরের আজ রয়েছে আলোচনা বন্যা পরবর্তী পরিমল ব্যবস্থা। এ সম্পর্কে আলোচনা করছেন ডক্টর প্রফুল্ল কুমার সাহু।
1: ওড়িশার বন্যা এক নিয়মিত প্রাকৃতিক বিপর্যয়। এখানে প্রতিবর্ষ বর্ষা ঋতুরে মহানদী, ব্রাহ্মণী, বৈতরণী ও সুবর্ণরেখা আদি বড় বড় নদীরে জলপত্তন বৃদ্ধি পাই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে এবং এথিরে প্রভাবিত হুয়ন্তি লক্ষ লক্ষ লোক। মাত্র আগে বন্যা যোগ যেমন বিপুল ধনজীবন নষ্ট হেউতলা সে স্থিতি এবে আউ নাহি কহিলে চলে। আগে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা থিলা সম্পূর্ণ পারম্পরিক ও বিলম্বিত। বন্যা নিয়ন্ত্রণ পাই আধুনিক ব্যবস্থা নথিলা কি জন সুরক্ষা দিগরে সাধন ও কৌশলর অভাব যোগু ত্বরিত পদক্ষেপ নেই পারুনথিলে সরকার। যোগাযোগ ও যাতায়াতের সুবিধা নথিলা, যা ফলরে বিপন্নক পাখরে ঠিক সময়রে সহায়তা পৌঁছি পারুনথিলা কি সহজ হেউনথিলা স্থানান্তরণ ও উদ্ধার কার্য। মাত্র এবে জ্ঞান কৌশলর বিকাশ সাঙ্গকু বন্যা নিয়ন্ত্রণ ক্ষেত্রে সরকার হাসল করে সারিথিবা দীর্ঘ অভিজ্ঞতা কু নেই বদলিছি বন্যা নিয়ন্ত্রণ পদ্ধতি। উপগ্রহ মাধ্যমে পানিপাগর পূর্বানুমান, ড্রোন দ্বারা উদ্ধার কার্য, মোবাইল আপ দ্বারা সতর্ক সূচনা প্রদান যোগু সহজ হয়ে পারিছি বন্যা নিয়ন্ত্রণ। সরকারের তৎপরতা যোগু কার্য করুছি 24 ঘন্টিয়া বন্যা নিয়ন্ত্রণ কক্ষ। বন্যা পানি কমিলা পরে বি দ্রুত গতিরে চালুছি জলবন্ধ সংরচনা, সুরক্ষা ও পুনরুদ্ধার কার্য, যার সবুঠারু গুরুত্বপূর্ণ অঙ্গ হেউছি পরিমল ব্যবস্থা। সাধারণত বন্যা ছাড়িবা পরে জলমগ্ন নলকূপ গুড়িকু পম্পিং করি এবং বিশোধন পকাই সফা করা যায়। এসহিত পানীয় জলর অন্যান্য উৎসগুড়িকরে হালোজেন ও ক্লোরিন বটিকা কিংবা ব্লিচিং পাউডার ব্যবহার করা যায়। গাঁ এবং রিলিফ ক্যাম্প চারিপাখে ব্লিচিং পাউডার, জীবাণুনাশক সিঞ্চন করা যা সহিত মৃত পশুপক্ষীকু মাটিরে পোতি পরিবেশ নির্মল করা যায়। বন্যা পরবর্তী সময়রে ঘর জায়গা ও জনবসতি অঞ্চলরে বিষাক্ত সাপমানকর প্রাদুর্ভাব বড়ি থাকে। সাপ গাত ও তার রহণী স্থলরে পানি পশিযা কারণরু সাপগুড়িক নিজকু বঞ্চাইবা পাই গছ, শুখিলা স্থান কিংবা

0: জুহার সমারু দাদা, জুহার জুহার।
1: জুহার বিরসু, জুহার। বলে যোগ আমার চাষী ভাই বোন মানুষ বি জুহার ভেট করদমা সবুদিনর ভলিয়া।
0: হই হই।
1: বলে চাষী ভাই বোন মানে আপন মানুষ বি আমার এই ক্ষেত খামার কার্যক্রম স্বাগত আরু
0: জুহার। বলে দাদা,
1: হ্যাঁ বিরসু,
0: ইয়াছিন আমার যেন খরিফ যেন চাষ রয়েছে গা, মুখিয়া চাষ ধানটা।
1: হয় গা, ইয়াছিন তো ভরখর এটা পলহার রুয়া চালিছে।
0: হই হই।
1: আর কে কে বনে সারি দেলে নভি?
0: হুম, যেনাড়ে টিকে সুবিধা মিললা সেয়াড়ে চাষবাসটা আকতুরিয়ানো সরিগলান। আর কিছু জায়গা আছে পায়ন মড়াবার সুবিধা নেই ন, বর্ষা পায়ন উপরে নির্ভর করি চাষবাস করা হচ্ছে, সে জায়গা মানকরে বর্ষা পায়ন তো হয়ে যাইছে, হলে ফের টিকে পছুয়া হয়েগলা গা।
1: হয় তাকর পলহা টিকে নেই হইতিবা তো এতি লাগে টিকে পছুয়া হইছে।
0: হই, তো যাহা বি হোক ই যেন রহিছে এটাকে তো আমাকে করবার হি আছে।
1: নেই কলে আর হেবা কেন বিরসু, এটা তো মুখিয়া চাষ হ্যাঁ।
0: হই, আর যেন চাষ মানকে আমি করুছু প্রাকৃতিক উপায়ন করবার আছে।
1: হয় গা, বহুত বরস হয়ে গলা আমি রাসায়নিক পদার্থ হোক কি রাসায়নিক ঔষধপত্র ব্যবহার করি করে চাষ করি আসুছু। সে আগে যেন জৈবিক পদ্ধতিরে চাষ করুথুলা,
0: হই
1: সেটা তো ইয়াচিন আর নেই করি হেউছে।
0: হই হই।
1: হেলে বি কে কে আরম কলেন তাঁকর সুবিধা দেখি করি?
0: হই, আর কিছু বছর হেলা আমার যেন চাষবাসটা পুরা রাসায়নিক আড়কে হি হয়ে যাইছিলা, যেতে বি চাষবাস করা হোলা সেন রাসায়নিক সার মানকে দেউথুলু, তার সঙ্গে রাসায়নিক কীটনাশক মানকে ব্যবহার করি করি হি চাষবাসটা বিশেষ করে হেউথিলা। আর যেখানে আমার অসুবিধা দেখা গলা, মাইট অম্ল হয়েগলা, মাটি হার্ড হয়েগলা, উর্বর শক্তি কমিগলা, আর আমার অমল উপরে বি বাধা পকাউছে।
1: বিলকুল বিলকুল।
0: তো তার যেন বিকল্প আমার আজ্ঞা মানে বাহার করলেন, বিভিন্ন রকমের জৈবিক খত মান বাহারলান, জৈবিক সার মান বি বাহারলান, তার সঙ্গে জৈবিক কীটনাশক মানকে বি বাহার করি করি সেটা ব্যবহার করা হচ্ছে আমার চাষবাসন।
1: বিলকুল বিলকুল। আর বহুত চাষী ভাই বোন মানে বি আরম কলেন অভি।
0: হই,
1: আর নিহাতি করে আমি জৈবিক পদ্ধতিরে চাষ আরম করে দেওয়া কাঁ করে এই ভলিয়া তো সমস্যা হচ্ছে।
0: হই হই,
1: পছে নেহত আমি এই সমস্যা বড়ি গলে আমার ক্ষেত নু অমল ধীরে ধীরে কমি কমি যা।
0: হুম,
1: তো ক্ষেত তো বচা মা বিরসু।
0: হই হই।
1: হলে খালি ক্ষেত বচালে তো নেই হুয়ে।
0: হুম হুম।
1: পানি বি তো দরকার, দেখুছ তো কেতবেলে জোরসে বি পানি আউছে, কেতবেলে কম বি আউছে।
0: হুম,
1: বলে জোরসে যেতেলকে পানি আউছে সে পানি এন্তা বহি যাউছে যে কেন নেগির পকাউছে যে তার পতা নেই।
0: হই, আর দেখা যাউছে যে জলস্তরটা আমার পৃথিবীন রহিছে সেটা ধীরে ধীরে কমি কমি আইলান।
1: হয় তো।
0: আর যে স্রোত মানে রহিছে, নয়েদ হেলা, পুখের হেলা, কুয়া হেলা, যেতকি পায়ন রহবার কথাই ন সেটা তো নেই রহবার, এখেন খরাদিনে যে হিসাব অসুবিধা হেসি যে নয়েদকে গলে সে আঁঠুয়ে পায়নু এতকা নাই পাইব।
1: আর কেন কেনতা তো বিলকুল বি নেই থাকে।
0: হই, পুখেরকে যাব খালি মায়েরটা থিবা।
1: হয়।
0: আর কুয়া ন খালি বাল্টি বুড়ুথুয়া।
1: বলে এতে সব যদি সমস্যা হচ্ছে বলে আমি নিহাতি করে পানিকে সংরক্ষণ করবার আছে।
0: হই, আর সংরক্ষণ কেন করমা? পায়ন যেন আসুছে বর্ষা পায়ন আকারে আসুছে।
1: হয়।
0: সেটাকে আমি যদি যত্ন করি রকমা, সংরক্ষণ করমা, হলে কেন সেটা ব্যবহারতে আসিপারবা?
1: সেটির লাগি পরে আমার আজ্ঞা মানে কহিছেন যে প্রত্যেক যেন ক্ষেত মানে রহিছে সেন গুটে গুটে কুণ্ড মানে যদি আমি বনাতাম বলে সবু ক্ষেতে কিছু কিছু পায়ন রহেতা।
0: হই,
1: আর দরকার বেলে বি সেটা আমি ব্যবহার করি পারতাম।
0: হুম, আর পায়নকে যদি আমি বাঁধিকি রখমা বলে সে পায়ন তো উড়ি নেই যায়, সেটা ভেদিকি তলকে হি যা।
1: হয় হয়।
0: তো যেন জলস্তরটা রহিছে এটা তো নিহাতি টিকে উঠি যাসবা।
1: হুম হুম।
0: আর সেটা আমার খরাদিনে কহ কি বর্ষা দিনে যদি কমিগলা পায়ন বলে সেনু মড়াইকি আমার চাষবাসকে বঞ্চাই পারমা।
1: বিলকুল ঠিক কহল। আর

0: আৰু বৈঠকে বি সৰাবাৰ সমীয়া হেলান
1: হৈ হেলে আমাৰ চাষী ভাই ভন মানকে আমাৰ ঠিকনাটা জনাই দেমা যেন ঠিকনা কে পাইকৰি আমাৰ এই কাৰ্যক্ৰম বিষয়ে মতামত লিখি পাৰমে
0: হয় হয়
1: তো আমকে চিঠি লিখবা লাগি ঠিকনা হৈছে
0: খেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 769042
1: হই হই তো চাষী ভাই বহন মানে আজর লাগি সমারুদা রবিশু ভাইকে বিদায় দন
0: জুহার।